যা হয় তুজতে বরবাদ মচুয়া দিমুছাই লাহা ফেচা হজি মহান মিয়া তো নয় সুকা মহান মিয়া তুজতে লাহা লচাই তেনে হয়লা অতি কি মেহতব কা হাক হয়া ইনহু তুজতে লাহাতে হজি হই লাপকিন টুয়া মিজেলা মিনা মেতি খাক ছিন মেনো সুখ সিন হই নির্মাণ চি চুনা হই তুজলে লাহা পেছনে অতি মিনাং মেতি দিমু পেচা সিলনা লাপনা অতি তে তুজত তিন বল তেন তিংলা ইয়াং পস্তাই চুগু মেতা রং ইয়াং পেপার কি নামপু নামপু লাং হই লাপনা না হই সিল যা রং অতি ইয়াকপু ছাই তুজত কি লেহাতে মিনাং মেতি দিমু ছাই ওর তুজত বরবাদ মচুয়া হই ইয়াং তুজত তে চি লাপনা চিকপু তে মান্দা তুজত তে হই হই পেরাং ইয়া হই জিমে ইয়ালা সবস্তে নাম বলা অতি তুজত কি লাহাতে পেচা হয় লাপচা গেপচা থাসা হয় জুহুর অতি আকিকা হয় তন্দু ডোয়া তুজত তে থেন তিং লয়া নাজা ছিম অঞ্চ ইয়া পস্তাই চুগু মেতা তেন হয় তিং আনছোলা হয় জুহুলা ইয়াং তুজতলা তঞ্জা ইয়াং মান খাং রচি তং তৈ আতা থেন তিং লয়া পস্তাই চুগু মেতা ইতে মিনা মেতি খাও ছিন মেনু আল্লাহ হয় জুহুলা তুজতলা থেন তিংলা বাকি নরিয়া লেহা ইয়াকপু লয়াং নাং দোজেগা ইয়াকপু ফেচা তবলা ইয়াকপু সম্মান চুয়াতে কি লাপচা চিকেন তুজতে অজ তবলা লাপকা কি মিজেলা নিয়ন্ত্রণ রং আয়াম থার খেলচা ইয়াং আগে বড়না সে না থার খেলচা কি মিনাং মেতি ইয়াকপু যেন তুজত তে হয় টু ইয়ালা থাকসং সোনা লাপচা তুজত লা লাহা ফেচা তুজত ইয়ে তামচা ইয়াং মিজেলা ইয়ারকে ফেচা অতি ফিলা লিমিলাম মাছাওয়া তুজতলা লাহা তোলে ডুব চুকচা ফিলা তিনশো লাই লঞ্চিন সময় আনমোল সময় আনমোল সে না সময়তে তুজতে মিনা মেতে খাকছিন মুজিনু দিলা হচা তবলা সামলো তাঙ্গু সঙ্গলা কি তুজতলা লেহা ডুব চুকচা চিলা সে না তুজতলা লঞ্চে চিতে ফুন্ডাইনি তেনে লকচি মিয়া অতীতে তবলা থিং তুজত কি সত্যুপুক ফেচা কি লাপচা কা গেপচা ইয়া কে ফেচা হয় গিনগুন ইয়া কা টুয়ালা লাপচা গেপচা কি তুজত লা লাহা ছি তেন তিং লাপস্তাই চুই ফান্না মেঘা তেনে দিতে তুজে কলা ছিঙি সুমচি সুনাই তা আনে টাশি সমুকি লুঞান বুঝি ইয়াদা যা

বাইসে কিনা কিথং তা রঞ্জিসে তলত পাতি নে গিরং কোনা নু কাদু গিথং জু গিথং দেনচি তরক চু কিনোরিং প্রোগ্রাম ওয়াক্তা উন হাচে হুন রোমি হে ছুকসে দেশং আউ ইজাজকে কেনা চেনু নমস্কার।